বর্ষা পরিমরনা যদি সে সকালে খরনা যদি সে সকালে খরনা কবি রাত উড় সকেল কে পুরিয়া বাঁধি দে দিল সো চার কো পেখনা অন্ত খে পিছে সুঞ্জি দে ডরাউনি সুঞ্জি দে ডরাউনি যা জি বিচো যায়।